তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা তো দেন তো, মগর কি হুনতাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে? ফিল করেন 90.4।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে বাজছে 8:34, আর আপনাদের জন্য কিন্তু মেসেজ অপশন ওপেন করে দিয়েছি, চাইলে আমাকে মেসেজ করতে পারবেন। আচ্ছা, অলরেডি আমার কাছে অনেক মেসেজ চলে এসেছে, মেসেজগুলো একটু পড়ে ফেলি আমার মনে হয়, কারণ গতকাল কেউ সব মেসেজ পড়ে শেষ করতে পারিনি, তারপর অনেকেই রাগ করেছিলেন। বাই দ্য ওয়ে, ফেসবুকেও কিন্তু পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা গুড নিউজ কিন্তু দেওয়া হয়নি। আপনারা কি জানেন আপনাদের প্রিয় আর যে রিদম, সে কিন্তু বিয়ে করে ফেলেছে, মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রিদম ভাইকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া বিয়ে কেন লুকিয়ে লুকিয়ে করতে হলো আর মিষ্টি কোথায় বিয়ে? ঠিক আছে, আমাদেরকে তো খাওয়ায়নি, যদি আপনাদেরকে ভালোবেসে মিষ্টি খাওয়ায়। ওকে, চলুন এবার SMS চলে যাই। হাই আপু, কেমন আছো? তোমাকে কি আমি মিষ্টি আপু ডাকতে পারি? কারণ তুমি মিষ্টির মতো। সিলেট থেকে হালিমা। হালিমা, আপনার যা ইচ্ছা আপনি আমাকে তাই ডাকতে পারেন, শুধু গালি না দিলেই হলো। মিষ্টি আপু ডাকতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, আর এত সুন্দর মিষ্টি একটা SMS করার জন্য। আপু কেমন আছেন? তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না, এই গানটি দিন। আচ্ছা, তুমি বুঝবে যেদিন সেদিন আমি আর থাকবো না, এই গানটি কার, মানে সিঙ্গারের নামটা বললে আর কি আমাদের খুঁজতে একটু সুবিধা হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সিঙ্গারের নাম খুঁজে পাওয়া যায় কিনা, মানে গানটা খুঁজে পাওয়া যায় কিনা। কথা শুনতে চাই, গান না। কাল রিদমের বিয়ের কথা কি বলেছো? আর তোমাকে দেখতে চাই। ইশকে মে দিলবার দিতি না গানটা প্লে করবা? কথা শুনতে চাই, গান না। ওকে, আমি গান প্লে করে দিচ্ছি, কিন্তু রিদমের বিয়ের কথা মাত্রই আবার বললাম যে রিদম কিন্তু লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে, আপনারা কিন্তু তার কাছ থেকে মিষ্টি খেতে চাইবেন, এটাই তো বলেছি, আর কিছু বলিনি তো। শাকিব খান ছবি গান ও প্রিয়তমা, ও প্রিয়তমা গানটি শুনে আপু শুনান মুরাজুদ্দিন। আচ্ছা, গতকালকেও আমি এই গানটি প্লে করেছিলাম, আপনি শুনেননি, আমি কিন্তু আপনার রিকোয়েস্টের গান প্লে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গানগুলো প্লে করার চেষ্টা করছি যদি আমার প্লে লিস্টে থাকে, আর না থাকলে আমার পছন্দের কোনো গান প্লে করে দেবো আপনাদের জন্য। ওকে, মন খারাপ করা যাবে না, আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।